0: আরা আম বরবাদ মানি আম সহজতি খাখরকা জিনিস তলি আউঙ্গে নাম আলত ধ্যান মলত কালি আরা কই গুণা বগ্গু আম বরবাদ নন্দত নাম উরমত গে ধ্যান চি না মনো কা উচুক আমে তি তং নমহায় খিতি মানা উঙ্গো মৈয়া টুড়কর ই কা নমহায় রাজিনু তিন আরব আলর গে মানিম দু প্রতিশত আম খেখেল নু রই বিশ পঁচিশ ইস্বী আড়স্তে তিন আরব আলত গে চার গহি আম গহি খত্রি লালারনা মনো এনে বরনে ওয়ালা রই আউঙ্গে ইদিন নামা গে খিতি পুতি নানা গে জল সংরক্ষণ তা তকনিক লেখা লুরন আখনা মনো ড্রিপ ইরিগেশন স্প্রে সিঁচাই লেখা পটওয়ান চেয়ার কি খিতি নান্না মনো উর্মি খিতি গহি হিসাব তি ইদিন পটাবাদত উচুক আমে লাগবানা ওয়ালা খিতি নান্না চাহি পায়দা বগ্গু মন্না চাহি বরসাত বিড়ানু মন মাস ইদার কি পরদনা উমদত এনে খিতি নানার কি রাজিনতা উর্মি নুম আমেন বছাব উমদত শহর নু নালতি চাড়গে আমে ওথরনা চাহি কি নল আদিন বেশ লেখা বন্ধ নানাকে জিম্মা হোনা চাহি নাম উরমত গে ঠাননা মানো জিম্মা হোনা মানো কা আমন সেওনা রই আমে নামা ধর্মে সি গহি চিচকা উপহার তল ই আউঙ্গে গা ইন্না উল্লা চাড় আমে গহি সেওনা দিম তল ই
1: সঙ্গিয়ারো নামা একাসে আমগেহি বচত নন্না রই নাম মিঞ্চকত বরা নাম আর উন্টা ডন্ডি মিনোত পাইড়কর নর ঝিরগা ভগত রা